0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবাইছে প্রবাল কুমার শর্মায়।
1: বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছরে সমগ্র বিশ্বয় 5 জুনের দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে উদযাপন করে। উল্লেখযোগ্য যে সুইডেনের স্টকহোম শহরত 1972 চনের 5 জুনের 16 জুনলৈ রাষ্ট্রসংঘর পরিবেশ সম্পর্কীয় প্রথমখন বিশ্ব সম্মিলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মিলনতে পরিবেশক মূল বিষয় হিসাবে লৈ

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করেছো আজি পুয়া। আজি শুক্রবার 1433 ভাস্করাব্দৰ, জেঠ মাহৰ আজি 21 দিন, 2026 খ্রিস্টাব্দৰ জুন মাহৰ আজি 5 তারিখ। পঞ্জিকাৰ পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ পঞ্চমী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:35:30 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 6:06:52

0: ना प्रतिष्ठान भेटापारा गुवाहाटी
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তো কথাটো কি
2: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
1: তার মানে
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
1: তাত কি হয়
2: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
2: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
1: তেতিয়া হলে
0: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: গীতিমালিকা অনুষ্ঠানত এইবাৰ শুনাবলৈ লৈছো ৰীতা বৰুৱাৰ কণ্ঠৰেটি গীত গীতৰ ৰচনা প্ৰভাত চৌধুৰীৰ

সুপ্রভাত আদরৰ শ্রোতা প্রভাতী তরঙ্গর আন এটি বিশেষ খণ্ডলৈ আপোনালোক আটাইকে আন্তরিক স্বাগতম জানাইছো। আদরৰ শ্রোতা, আজি এটি বিশেষ খণ্ড, এইভাবে আজি এটা বিশেষ দিন আর আপনার আটাই জ্ঞাত আজি হৈছে বিশ্ব পরিবেশ দিবস, যাক ইংরাজিত কোৱা হয় ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডে। আর আজির এই দিনটোত আমার পরিবেশৰ লগত যিবিলাক কথা জড়িত হৈ থাকে, পরিবেশ সংরক্ষণৰ বাবে বিভিন্ন ধরনের কাম কাজ করা হয়, আজির দিন আরম্ভ করা হয়, পরিকল্পনা করা হয়, অনুষ্ঠান আদি আয়োজন করা হয়। ইয়ার অর্থ এটাই যে আমার পরিবেশটা সুরক্ষিত হয়ে থাকিব লাগে, আমার নিজের বাবে, আমার ভবিষ্যৎ প্রজন্মর বাবে। আর সেই আদরের শ্রোতা, আজ আমি বিষয়টি রাখিছো বিশ্ব পরিবেশ দিবসের দিনট, ভবিষ্যৎ প্রজন্মর সুরক্ষার বাবে নিজের দায়িত্ব পালন করা হোক, অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আজি আমি লই আনিছো। কারণ

0: পাটি তরঙ্গরে বিশেষ খণ্ড ভবিষ্যৎ প্রজন্মর সুরক্ষার নিজের দায়িত্ব পালন করো হোক আপনাদের নিজের দায়িত্ব বুঝি আদর শ্রোতা বার্তা আমালে দিছে আমি পড়বলে চেষ্টা করছি যত্ন করে যান বার্তা পো আমি লোলে চেষ্টা করছো। আমাক আদিত্য দোলা কাকরিয়ায় লিখিছে সুপ্রভাত, বিশ্ব পরিবেশ দিবস পালনের গুরুত্ব ভালদরে উপলব্ধি করার ইয়াতক উপযুক্ত সময় নাই। জলবায়ুর পরিবর্তনের হওয়া প্রাকৃতিক ধ্বংসলীলার আমি নিজেই সাক্ষী হয়ে পড়ছো। আদিত্য দোলা কাকরিয়া যোরহাটের এই বার্তা আমাক লগতে মধুসূদন দাস বৈশ্য লিখেছে, নমস্কার সুপ্রভাত, সকলকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছো। সুন্দর পরিবেশ এটা গড়ি তুলিবলে হলে প্রথমতে আমি সকলে প্রকৃতিক আন্তরিকতায় ভাল পাব লাগিব। হিউজ ধরনের এখন গড়ি তোলার প্রধান দায়িত্ব আমার। প্রথমতে আমি নিজের বাসগৃহর পরিবেশ উন্নত করার উপর গুরুত্ব প্রদান করি, পাছত চৌদিশর পরিবেশ উন্নত করার বাবে সজাগ সচেতনতা হয়ে সজাগ সচেতন হয়ে আগবড়ো সকলের দায়িত্ব বলে ভাবিব পারিলে ভবিষ্যতে এখন সুন্দর ধরিত্রীর আশা করবো পারিম। সুন্দর বার্তা মনোজন রাজ বৈশ্য লিখি পঠিয়াইছে। শিরোমণি বড়ুয়া ডেকায় লিখেছে, নমস্কার সুপ্রভাত, আজির বিষয়বস্তু আমাক আমার দায়িত্বর কথা সোঁয়াই থাকে, অতিথিগুলিয়ে সুন্দরক ব্যাখ্যা করেছে বলে তখেতে মন্তব্য দিছে। লগতে বড় সুন্দর অনুষ্ঠান বলে জয়া দাসে লিখি পঠিয়াইছে, সুন্দর অনুষ্ঠান শুনে আছো বলে রিনু ভট্টাচার্যে আমাক বার্তা দিছে। পবিত্র কৈবর্ত্য তেখেতে লিখিছে, এসটেকর সঞ্চালক ডক্টর জয়দীপ বড়ুয়া স্যারে অসম বিজ্ঞান সমিতির চারিটা বর্ষর প্রধান সচিব হিসাবে কার্যনির্বাহ করে পরিবেশ সজাগতার ক্ষেত্রখনতে গুরুত্বপূর্ণ ভালন পালন করে আহিছে। এইদরে ক্ষেত্রখনত পৃথিবীর সুরক্ষার ক্ষেত্র নিজে সমৃদ্ধ করে নিয়োজিত হয়ে থাকার বাবে শক্তি পাক বলে তেখেতে আপনাদের বার্তা দিছে পবিত্র কৈবর্ত্য। লগতে আমাদের লিখিছে ধ্রুবজ্যোতি কলিতায়, প্রকৃতির ভারসাম্য রক্ষার বাবে এখন ঠাইত নির্বাচিত গছপুলি অধিক সংখ্যক রোয়ার পরিবর্তে ঠাইখনত থলুয়া প্রজাতির সকল গছ বন সংরক্ষণের চেষ্টা করা উচিত। এই বিষয়ে ডক্টর বড়ু আমি কথা পাতি স্থানীয়ভাবে কেনেদরে আমি গছপুলি স্থানীয় রোব পড়ো ফল মূলর গছ আপনার আর কি বার্তা আছে দুটিমান বার্তা লোক বিচারিছ। আমাক দেবজনী সহরিয়া লিখিছে যে জুবিন দার জুবিন গার্গই মাত্র গীতটি শুনি তখেতে সাগে দিছে যে জুবিন দায় কই যার দরে প্রকৃতিয়ে ভগবান, প্রকৃতিয়ে সকল গছ কিয় রুব লাগে এই কথাটা ভালক অনুধাবন করলেহে গছ রোপণ করা আসনি সফল হব। গছপুলিটুক প্রতিদিনে এটি শিশুক পালন করার প্রতিপালন করার দরে করব লাগিব, সময়মতে পানি দিব লাগিব, গরু ছাগলীর পর সুরক্ষিত করে রাখব পারিব লাগিব, মুঠতে মনে প্রাণে প্রকৃতিক ভাল পাব লাগিব এই দায়বদ্ধতা সকলরে। আমার যে বিষয় কৈছে আমার দায়বদ্ধতা দেবজনী সহরিয়া সেই বার্তাটিয়ে দিছে এই দায়বদ্ধতা সকলরে প্রকৃতিক ভাল পাব লাগিব বলে কইছে তেখেতে। গতি আর আমার ধ্রুবজ্যোতি কলিতায় যে লিখিছে আজি হয়তো এনেকা হব বিভিন্ন কার্যসূচী এটা ঠাইতে আপনি কৈছে ধর গছপুলি বহুত রুই দিয়ে তারপর যত্নর কথাটা পাহরি যায় বা এটা কিছু যত্ন লওয়া হয়েছে কোনে কোনে মানুষে তো কেনদরে আমি স্থানীয় যে ফল মূল যেহেতু প্রকৃতিতে থাকি লাগবে বলে সেউজীয়া করব পার।
1: শ্রীযুত ধ্রুবজ্যোতি কলিতায় একটা গুরুত্বপূর্ণ কথা কৈছে, আমি সাধারণত গছপুলি রোতে গছপুলি রোঁ কিন্তু কি কি গছ রুব লাগে আমি ইমান চিন্তা নকরো, যতে যি পাইছো আমি রুই দিলো, কিন্তু আসলতে আমার পরিবেশত আমার নিজা গছ গছনি হব লাগে। আজি মই যদি ইয়াত এটা এজোপা গছ রুব লাগে ইয়ার স্থানীয় গছ হব লাগিব, নহলে বেলেগৰ পৰা আনি ৰোৱা গছজোপাৰ প্ৰথম কথা হ'ল আমি তাত প্ৰতিপালন বেছিকৈ কৰিব লাগিব, আৰু সেই গছজোপা যিহেতু আমাৰ পৰিস্থিতিতন্ত্ৰৰ লগত খাপ খোৱা নহয় সি তাত থকা বাকী উদ্ভিদ প্ৰজাতিকো বা তাত থকা বেলেগ ধৰণৰ প্ৰাণী প্ৰজাতিকো তাৰ ক্ষতি কৰিব, কাৰণ তাত থকা যিবিলাক প্ৰাণী সেই প্ৰাণীবিলাকো তেনেকুৱা উদ্ভিদৰ সৈতে তেওঁলোকে ওতঃপ্ৰোতভাৱে জড়িত নহয়। গতিকে এই গছৰ পুলি গছৰ চিনাক্তকৰণটো বৰ গুৰুত্বপূৰ্ণ সেইকাৰণে আমি অলপ দিন আজি 2021 চনত আৰম্ভ কৰিছিলোঁ যে এটা প্ৰাতিষ্ঠানিক বৃক্ষৰোপণ কাৰ্যসূচী মানে চৰকাৰী কাৰ্যালয়বিলাকত ৰোৱা, তাত আমি এখন তালিকা প্ৰস্তুত কৰি দিছিলোঁ যে প্ৰায় 40-42 বিধমান আমাৰ গছ আমি ঠিক কৰিছিলোঁ যিখিনি স্থানীয়ভাৱে পোৱা যায় অকল সেই গছে ৰুব পাৰিব। আৰু মই আনন্দৰে জনাব বিচাৰিছোঁ যে প্ৰায় 2,00,000-2,50,000 গছ আমি সেইকেইদিনত ৰুই পেলাই প্ৰায় একমাহৰ এটা কাৰ্যসূচী লৈছিলোঁ, সেই গছবিলাক এতিয়াও প্ৰায় জীয়াই আছে। আৰু এই যে স্থানীয় গছবিলাক যদি আমি নৰোঁ, প্ৰথম কথা আমাৰ স্থানীয় প্ৰজাতিবিলাক আমাৰ হেৰাই যাব, দ্বিতীয় কথা হ'ল কি বাহিৰৰ পৰা অনা গছবিলাক ৰুলে স্থানীয় প্ৰজাতিক আক্ৰান্ত আমি আক্ৰান্ত কৰা হ'ব, গতিকে এইটো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ আমাৰ নিজৰ পৰিস্থিতিতন্ত্ৰটো ভালকৈ ৰাখিবলৈ কাৰণে। আৰু সেইকাৰণে আমাৰ যিকোনো পৰিৱেশৰ চিন্তা বা জলবায়ু পৰিৱৰ্তনৰ কথাই কওঁ বা পৰিৱেশ ব্যৱস্থাপনাৰ কথাই কওঁ সদায় আমাৰ স্থানীয় প্ৰকৃতিক ভিত্তিক হওক, এনে নেচাৰ বেছ চলিউশ্যন যে কৈছোঁ নেচাৰ বেছ চলিউশ্যন মানে এইটোৱেই যে আমি যিখন প্ৰকৃতিত ডাঙৰ হৈছোঁ সেই প্ৰকৃতিভিত্তিক সমাধান লাগিব, বেলেগৰ প্ৰকৃতিৰ কিবা এটা ধাৰণা এটা আনি জোৰ কৰি ইয়াত ৰূপায়ণ কৰিব।

0: পিছত থাকি এজন দক্ষ মুখ্যমন্ত্রী হিসাবে থাকি কাম করে যাওয়া তো জটিল নহব। গতি এজন সকলের পথ প্রদর্শক, গতি এজন মুখ্যমন্ত্রীর থাকি কাম করবো পড়া মোট বড় ভাগ্য বলে অনুভব করছো।
1: আজি বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবী আর প্রকৃতির সুরক্ষার ইতিবাচক পরিবেশ সম্পর্কীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে বিশ্বজুড়ি সজাগতা সৃষ্টির লক্ষ্যে এই দিবস পালন করা হয়। 1973 চনের রাষ্ট্রসংঘর পরিবেশ কার্যসূচীর অংশ হিসাবে প্রতিবছরে 5 জুনত এই দিবস পালন করে অহা হয়েছে। এইবার এই দিবসের বিষয়বস্তু হয়েছে প্রকৃতির অনুপ্রেরণা লাভ, আমার জলবায়ু আমার ভবিষ্যতের। বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সংগতি রাখি আজি রাজ্যত 1 কোটি গছপুলি রোপণের লক্ষ্য লওয়া হয়েছে। আত্মসহায়ক গোটের 35 লাখতকৈও অধিক মহিলায় এই অভিযানত অংশ লৈছে। রাজ্য সরকারে বৃহৎ পরিসরের বনানীকরণ, স্বচ্ছ শক্তির প্রসার আর আধুনিক প্রযুক্তির ব্যবহারের জড়িয়ে পরিবেশের সুরক্ষা আর বহনক্ষম উন্নয়নক অগ্রাধিকার দিয়ার এই পদক্ষেপ গ্রহণ করেছে। সমগ্র শিক্ষা অসমের অধীনত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেতবোর কার্যসূচী গ্রহণ করা হয়েছে। এই অনুসরি আজিরে 30 জুনলৈ ইকো ক্লাবস ফর মিশন লাইফর পৃষ্ঠপোষকতা সেউজ গ্রীষ্ম শিবিরের আয়োজন করা হয়েছে। তদুপরি প্রতিখন বিদ্যালয়ত মাতৃ নামত এজোপা গছ শীর্ষক কার্যসূচীর তৃতীয় সংস্করণ রূপায়ণ করা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকের জড়িয়ে এইবার 28,36,232 গছপুলি রোপণ করা হব। কাজিরঙ্গার রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমগুড়ি বাগান এলাকাত আজি বন বাহ রোপণ করে। ইপিনে কাজিরঙ্গার রাষ্ট্রীয় উদ্যান আর ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্রই পরিবেশ দিবসের ইতিবাচক চিন্তা হিসাবে স্থানীয় ইকো শপস, এমাজন আর সরকারি ই বজার অর্থাৎ GEM ডিজিটাল প্লেটফর্ম মুক্তি করেছে। ইয়ার জড়িয়ে স্থানীয় মহিলাসকলে প্রস্তুত করা জৈব বৈচিত্র্যভিত্তিক সামগ্রীসমূহ দেশীয় আর আন্তঃরাষ্ট্রীয় বজার প্রদানের প্রয়াস করা হয়েছে। উল্লেখযোগ্য যে উদ্যান কর্তৃপক্ষই বিশেষ প্রশিক্ষণের জড়িয়ে মেটেকা, তাঁতশাল আর কাঠের সামগ্রী নির্মাণত মহিলাসকল দক্ষ করে তুলিছে। গোয়ালপাড়া বন সংমন্ডলের কেন্দ্রীয় সংরক্ষিত আরক্ষী বাহিনীর সহযোগত আজি উচ্ছেদিত এলাকাত গছপুলি রোপণ করে বিশ্ব পরিবেশ দিবস পালন করে। জেলাখনত বিগত বছরটিত উচ্ছেদ চলোৱা বিভিন্ন অঞ্চলত পর্যায়ক্রমে গছপুলি রোপণ করা হয়েছে। আজি দহিকতা, লেওয়াবাড়ী অঞ্চলের খালি হয়ে থাকা 16 হেক্টর মাটিত গছপুলি রোপণ করা হয়েছে। আজির দিনটিত মুঠ 6,000 পুলি রোপণের লক্ষ্য লওয়া হয়েছে। দক্ষিণ হালমারা মানকাছর জেলার ভারত বাংলাদেশ সীমান্তর 13টা BSF শিবিরের বড়াইর আলগা BSF নিরীক্ষণ চকীর চৌহদত আজি গছপুলি রোপণ করা হয়। পঞ্চায়েতের প্রতিনিধিসকলেও এই কার্যসূচীত অংশ লয়। শ্রোতাসকলে বাতৰি শুনিছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা। উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ের অধীনত রূপায়িত সরকারী আঁচনিসমূহের সুবিধা লাভ করার ছাত্র ছাত্রীসকলের আধার কার্ড আর আধারের সঙ্গে সংযুক্ত ব্যাংক একাউন্ট বাধ্যতামূলক করা হয়েছে। এই সন্দর্ভত উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ের বিশ্ববিদ্যালয়সমূহের পঞ্জীয়ক আর মহাবিদ্যালয়সমূহের অধ্যক্ষলৈ পত্র প্রেরণ করা হয়েছে। পত্রখনত উল্লেখ করা অনুসরি মাচুল রেহাই আঁচনি, মুখ্যমন্ত্রী নিযুত মইনা আঁচনি আর মুখ্যমন্ত্রী নিযুত বাবু আঁচনির সুবিধা লাভ করার শিক্ষার্থীর আধার কার্ড আর আধারের সঙ্গে সংযুক্ত ব্যাংক একাউন্ট বাধ্যতামূলক করা হয়েছে। সেই অনুসরি ছাত্র ছাত্রীর বৈধ আধার কার্ড সম্পর্কীয় তথ্য সমর্থ পোর্টেলর অন্তর্ভুক্ত করবলৈ শিক্ষা প্রতিষ্ঠানসমূহক নির্দেশ দিয়া হয়েছে। আনহাতে আধার কার্ড নথকা ছাত্র ছাত্রীসকলের আধার কার্ড শীঘ্রই প্রস্তুত হওয়া নিশ্চিত করবলৈও শিক্ষা প্রতিষ্ঠানসমূহক নির্দেশ দিয়া হয়েছে। কাছাৰৰ উদয়বন্দৰ আর কাটিপুরের দখলীকৃত ভূমিত আজি জেলা প্রশাসনে উচ্ছেদ অভিযান চলায়। জেলা প্রশাসনে আর কাটিপুর আর দয়াপুর অঞ্চলত পুয়ারে পড়া চলোৱা অভিযানত শতাধিক বাসগৃহ উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানত 20খনতকৈও অধিক বুলডোজার ব্যবহার করা হয়েছে। আমার কাছাৰৰ সংবাদদাতাই জনোৱা মতে বরাক উপত্যকাত ভারতমালা প্রকল্পের অধীনত নির্মীয়মান পথক কেন্দ্র করে সরকারের পৰা ক্ষতিপূরণের ধন আত্মসাত করার লক্ষ্যে কোনো অসাধু চক্রয় নিশার ভিতরতে আর কাটিপুর আর দয়াপুর অঞ্চলত অবৈধ ঘর, পুলি বাগান আদি নির্মাণ করে। সংবাদ মাধ্যমে এই তথ্য ফাইল করার পাছতে কাছাৰ জেলা প্রশাসনে তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান চলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ তথা এই অভিযান সফলভাবে সমাপ্ত করার প্রায় 1,000 আরক্ষী আর CRPFর জওয়ান নিয়োগ করা হয়েছে। ধেমাজি জেলার জোনাইর লুহিজান গাঁৱত আজি পুৱতি নিশা বিদ্যুৎস্পৃষ্ট হৈ এটা বনরিয়া হাতী মৃত্যুমুখত পৰে। বনাঞ্চলৰ পৰা খাদ্যৰ সন্ধানত ওলাই অহা হাতীটোৱে গাঁওখনৰ এটা পৰিয়ালৰ ভঁৰালৰ কাষত বিদ্যুৎস্পৃষ্ট হৈ মৃত্যু খাবটি লয় বুলি আকাশবাণীৰ ধেমাজিৰ সংবাদদাতাই জানিবলৈ দিয়ে। উল্লেখযোগ্য যে পবা সংরক্ষিত বনাঞ্চলৰ পৰা খাদ্যৰ সন্ধানত গাঁওখনলৈ অহা বনরিয়া হাতীৰ জাকে বাৰীৰ শস্য খাই

পিয়ঙরে গালন লোহি তরে খামতি দীরা পরে ওয়াঞ্চুয়ে মুকিয় মাতিছে অসমীরে পদূলি উদু।

0: তোমালোক বৰ আবেগী, বিহুত এখন আমি চহৰতো পাতিব পাৰোঁ। আধুনিক লাইট, কৃত্রিম গছ লগাই দিম, তাত কি অসুবিধা? এয়া প্রগতির যুগ, বিজ্ঞানৰ যুগ। কাটি পেলাও এই হাবি বন। প্রগতি লাগে যদি অলপ গছ কাটিবই লাগিব। বিকাশৰ এই বাট অপ্রতিরুদ্ধ। নৈর পানি লেতেরা হৈছে, তাতে কি হল? বিজুলি আনিবলৈ নদী বান্ধ লাগিবই। বতাহত বিয়পি পৰিছে বিষাক্ত ধোঁয়া। আমাক কল কারখানা, ফ্যাক্টরি লাগে, উন্নয়ন লাগে। এই নৈর পাৰৰ উদং পথাৰত প্লাস্টিক আর সিমেন্টর এক বিশাল উদ্যোগ বহুৱা। উদ্যোগ নহলে দেশ আগবাঢ়িব কেনেকৈ? ন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাৰে অসম্ভৱক সম্ভৱ কৰি তোলাটো আমাৰ দায়িত্ব। বিজ্ঞান প্রযুক্তির জয়ৰ গাঁথাৰে লুইতৰ পাৰ আমি বিশ্বত জিলিকাই তুলিম।
1: তেনেকৈ নকবা অরুণাভ, প্রগতি আমাৰ কাম্য। কিন্তু যি প্রগতিয়ে মানুহৰ বুকুৰ উশাহ কাঢ়ি লয় তাক প্রগতি নবলে। গছ কাটিলে বতাহ কত পাবা, বরষুণ কত পাবা? প্লাস্টিক প্রদূষণ, বায়ু প্রদূষণের ফলত ধরাতলে এতিয়া উশাহ লবলৈ হাহাকার করেছে। উফ, ভুল, এয়া ডাঙর ভুল। বন্যজন্তুর হইতে আমার সংঘাত যে কিমান বাড়ি গৈছে। গছ কাটি মরুভূমি করিলা, এটা বহাগত কপৌ ফুল কত ফুলিব? কুলি চৰাইজনীয়ে কত বহি গান গাব? কাতি বিহুত তুলসীৰ ভেটিটো যদি বিষাক্ত প্লাষ্টিক ভৰা মাটিৰে লিপিব লগা হয়, তেন্তে চাকি গছি জ্বলাবা কেনেদৰে? ভোগালীৰ মেজি জ্বলাবলৈ যদি নৰানি নাথাকে, কেনেকৈ খেদিবা পোহৰ হিত? যদি আজিয়ে আমি হাৰ নাপাওঁ, তেন্তে কাইলৈ প্রকৃতির ধুমুহাই কালরূপ ধরে আমাকো ধ্বংস করে পেলাব। প্রকৃতি অবিহনে সংস্কৃতিও না থাকিব, কোনো উৎসবও না থাকিব। সেউজীয়া পরিবেশ, মধুকরর গুঞ্জন, পক্ষীর কাকলি আর ফুলের সুবাসর শিহরণ নোহা হয়ে গেলে এই সকলবোৰ নোহা হব।

0: सौकृतादायते श्रीयन्ते खलु भूषणानि सततम् वाग्भूषणम्
1: প্রণাম
2: দীর্ঘজীবী হওয়া যাওয়া পাঠত আমি কৃত্য প্রত্যয়ের আলোচনা আরম্ভ করেছিল। প্রথমে মই আত্মা বা অরি দ্রষ্টব্যহ শ্রুতব্যহ মন্তব্যহ নিদিধ্যাসিতব্য এই উপনিষদের বাক্যটো তোমালোক কই তব্য প্রত্যয়ের প্রয়োগ দেখাইছিল।
1: গুরুদেব, এই বাক্যটো কর্তৃপদ দেখুন নাই?
2: কর্তৃপদটো ইয়াত উজ্জ আছে।
1: সেই উজ্জ পদটো কি হব?
2: এই ক্ষেত্রত কর্তা যে একটা নির্দিষ্ট পদেই হব লাগিব তেনে কথা নাই। মানব, লোক, অস্মদ, সর্ব আদি শব্দর এটা ললে অর্থর লগত সংগতি হব। কৃত্য প্রত্যয়ের যুগত কর্তাত বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়।
3: গুরুদেব, কর্মবাচ্যত কর্তাত তৃতীয় বিভক্তিহে হয়?
2: ইয়াতো তৃতীয় বিভক্তি হব, বিকল্পেহে ষষ্ঠী হয়, এই বিশেষত্ব। অস্মাভি অস্মাকং বা আত্মা দ্রষ্টব্যহ এইদরে কর্তাটো যুক্ত করিও কব পারি। তব্য প্রত্যন্ত বহু শব্দ অসমীয়া ভাষাতেও ব্যবহার হয়, যেনে কর্তব্য, মন্তব্য, ধর্তব্য, গন্তব্য, ভবিতব্য, বক্তব্য আদি শব্দ ঘনাই ব্যবহৃত হয়। এতিয়া এই তব্য প্রত্যয় সহায়ত মই কাইলৈ ঘরলৈ যাব লাগে, এই বাক্যটোর সংস্কৃত রূপ কি হব লোপামুদ্রে কোৱাচোন।
1: স্বহময়া গৃহং গন্তব্যম
2: হৈছে। প্রণীতাই গন্তব্য শব্দটো প্রয়োগ করে আন এটা বাক্য কোৱাচোন।
1: ময়া মাত্রা সহ জগন্নাথ পুরি গন্তব্যম।
2: তুমি এটা ডাঙর ভুল করিলা। কর্মবাচ্যত কৃত্য প্রত্যন্ত শব্দবোর কর্মর বিশেষণ রূপে কর্মর লগতে মিলিব। জগন্নাথ পুরি স্ত্রীলিঙ্গর পদ।
1: বুঝিছো গুরুদেব, মই বাক্যটো আকৌ কৈছো, ময়া মাত্রা সহ জগন্নাথ পুরি গন্তব্যা।
2: এতিয়া ঠিক হৈছে। মই তোমালোকক মেঘদূত কাব্যৰ পৰা এটা উদাহৰণ দিছো। গন্তব্যাতি বসতি রলকা নাম যক্ষেশ্বৰা নাম। গদ্যত লিখিলে পুরা বাক্যটো এনেকুৱা হব, যক্ষেশ্বৰস্য অলকা নাম বসতি তি গন্তব্যা। ইয়াত বসতি পদটো স্ত্রীলিঙ্গ কারণে গন্তব্যও স্ত্রীলিঙ্গত হয়েছে। কালিদাসে তৃতীয় বিভক্তি ব্যবহার নকরি তবর বিকল্প তে এই ষষ্ঠন্ত পদটো ব্যবহার করেছে।
3: মেঘদূতর শ্লোকবিলাক বড় ভাল লাগে, সম্পূর্ণকৈ গাই শুনাবনে?
2: মেঘদূত সঁচাকৈয়ে বড় উপাদেয় কাব্য। প্রথমে মই শ্লোকটো লাহে লাহে কৈছো, তোমালোকে লিখি লওয়া। সন্তপ্তানাং

খন্তেক পাছতে 5:45 বিদ্যার্থীর অনুষ্ঠানত দশম শ্রেণীর ইংরাজী ব্যাকরণের পাঠর চতুর্থ খণ্ড পাঠ যুগুতে আগবাব অরুণিমা দেবীয়ে। 6:10 কৃষি জগতত পরিবেশ রক্ষাত কৃষকর দায়িত্ব, এই বিষয়ে আলোচ করিব ডক্টর কাবেরী মহন্ত আর সমীরণ পাঠকে। অনুষ্ঠানটি আঁত ধরব ভাস্কর জ্যোতি আচার্যয়, প্রযোজনা উৎপল বরার। আজি সন্ধিয়া 6:40 হাফিজা বেগম চৌধুরী আর সঙ্গীসকলের কণ্ঠত জিকির শুনবলে পাব। 7:05 বৃন্দগান, 7:20 আকো শুনা হোক অনুষ্ঠানত বন্তি দত্ত, চিত্রালী গোস্বামী আর নমিতা গোস্বামীর কণ্ঠর গীত শুনবলে পাব। 7:35 পূবালীর সুরত হিতেশ্বর রাভা আর সঙ্গীসকলের কণ্ঠত রাভা গীত। 7:45 আধুনিক গীতর অনুষ্ঠানত আজির শিল্পী দীপালী বরঠাকুর। 8:20 ডক্টর অমরজ্যোতি কাশ্যপর ইংরাজী কথিকা এনভাইরনমেন্টেল সেনিটেশন থ্রু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। 8:30 আধুনিক গীতর অনুষ্ঠান, 9:00 অসমীয়া ছবির গীতর অনুষ্ঠান। কাইলৈ সন্ধিয়া 6:10 কৃষি জগত অনুষ্ঠানত জলবায়ু পরিবর্তনের বাবে রেশম শিল্পই মুখামুখি হওয়া প্রত্যাহ্বান, এই বিষয়ে আলোচ করিব বিদ্যুৎনাথ চৌধুরী, আতাউর রহমান আর ডক্টর মহানন্দ চুতিয়ায়।

0: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তো কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: তাত কি হয়
1: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকল বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর একটিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।

0: গৰু মহুটি গৈছে, বস্তু বাহানি আথানি হৈছে, একো কথা নাই। কিন্তু এই কোৰা জুই সিহঁতে কেনেকৈ সহিব ককাই? মোৰে মনটো বেয়া লাগি আছো।
1: এই ছাৰ ছাৰ কথা ছাৰ চল, একটা বড় দুখত একটা ছোট দুখৰ কোনো মূল্য নাই। সিহঁতৰ ঘৰত কাঁহী বাতিবোৰ এটা থৈলাত ঢুকাই ৰাখে, চল লৈ আনব। আরে ওলা না ওলা, বরষুণ থাকতে ওলা। ধরা পড়া যান দেখিলে লড়া মরার দুখত কান্দিম, আর ধরা নপরিলে ভাল দাম পাম। বেতা মরার দুখে কাহি বাতির দুখ মিলি যাব, চল চল। হেই হলিয়া চল না, চল চল।
0: সেইফালে বাঘ ওলাইছে রঘু গাই, বাঘর খোঁজর চিন পাইছে গাঁওয়ার মানুষে।
1: আরে বেতা মই সবর, সবরে বাঘ কোন জায়গায় ওলাই জানে? দর নাই রে, দর নাই, আরে চল না।
2: হলিয়া আৰু ৰঘুৱে কাঁহী বাতি চুৰ কৰিছিল, ধৰা নপৰিল। এই বিজয়ত হলিয়াৰ সাহ বাঢ়িছিল। উৎফুল্লিত হৈ এদিন সি ৰঘু চবৰক সুধিছিল কিয় সেইদিনা সেই বাঘৰ খোজৰ চিন বাঘৰ নহয় বুলি দৃঢ়তাৰে কৈছিল।
1: দেখ ভাই হলিয়া, বানপানী আহিলে কোনোদিন বাঘে চিকাৰ কৰিবলৈ নাহে। ক কেলে নাজান? শুন, মহাদেব একদিন শাল গছৰ তলত বহি আছে। মহাদেৱতো বনদেউ, সবৰৰ ভগৱান, জংঘলৰ দেৱতা। পুৰা জংঘলটা এই বনদেৱে ৰখি থাকে। শাল গছৰ তলত বহি আছে। আগত একটা ডাঙৰ খাল, গড়া খাল। একটা বাঘ আহিল, খালৰ উদিকে খাড়া হৈ বাঘে কলে, ঐ বুড়া, আজি শিকার নাই, তোকে খাবো। হে বুড়াই কলে, হে মুরুখ, মোক খাবি? মই এই জঙ্গলকের দেবতা, তোর জ্ঞান নাই? বাঘে কলে, হে মোর জ্ঞান আছে। বুড়াই কলে, যা, তোর জ্ঞান নাই খে, যা যা, নদীর ধারে একটা বড়া আছে, খাবি। আর কালি ফজির ফজির আহিবি, জ্ঞান দিম। বাঘ যাইকে বুড়া খালে, আকো ফজিরে আহি বুড়াক কলে, বুড়া হে দে, হে জ্ঞান দে। বুড়াই কলে, এ মোর ওছরতা। বাঘ জাঁপ মারি খালটু পার হই বুড়ার ওছর পালে। বুড়াই আকো কলে, যা আগর জাগাত যা। আরু কলে, আহ, আরু কলে, যা। তার পাছত বুড়াই বাঘলে চাই কলে, হরে, তুই জ্ঞান পাইলি, জ্ঞান পাইলি রে বেটা, জ্ঞান পাইলি। বাঘে কলে, বুড়া কি রকম বুঝলি, এ বলতো মুখে। বুড়াই কলে, এই যে গড়াটা আছে, তুই তো চাপ মারলি, এটাই জ্ঞান। আরে বাঘে কলে, হ্যাঁ ঠিক তো, চাপ না মারলে তো মরে যায়। জ্ঞান দে, জ্ঞান দে, হে বুড়া, আরো জ্ঞান দে, দে, খুব ভালো জ্ঞান দে। হ্যাঁ দিলে, আর বহুত জ্ঞান দিলে জঙ্গল দেবে। কলে, দেখ বেতা, তুই শিকার আইনকে জঙ্গল লুকাইল, কোন জায়গা আমি লুকাইবি? সব দিকে তো পানি, বল বল কোন জায়গা আমি লুকাইবি? সবই তোকে দেখা পাইব, মারবে তোকে। বাঘে কলে, হ্যাঁ ঠিক, সব দিকে তো পানি, শিকার নাই করব। মহাদেবর পরা যে দিন বাঘ জ্ঞান পাইলে, সেই দিনের পরা পানিত বাঘ শিকার নকরে, বুঝিলি?
0: ককাই, হো ককাই, সেই দিনে তো সঁচাকৈয়ে বাঘ ওলাইছিল, বোকা মাটিত খোজৰ চিন পড়ি আছিল, মই নিজে সব দেখি আহিছিলো।
2: রঘু চবৰে মোনাৰ পৰা এডাল কাঠৰ ছুটি মাৰি উলিয়াই লাহে লাহে তাৰ হাতত তুলি দিলে। তারপর কলে,
1: সবরে সব জাদু মন্তর জানে, মন্তর মাটি বাঘ মাতিব জানে। ওই হলিয়া, এই ডান্ডাত বাঘ হুমায় আছে, চা ভালকে চা, দেখিবি, নিজ চকুরে দেখিবি, বাঘ আছে ডান্ডাত, বাঘ আছে।
2: হলিয়াই লিরিকি বিদায়ী মারিডাল চাই আকৌ রঘু চবৰক ঘুরাই দিলে। আলফুলে দুইখন হাতৰ তলোৱা আজলি পাতি সেই যাদুদণ্ড ঘূৰাই ললে ৰঘুৱে। হাত দুখন লাহে লাহে মুখৰ ফালে নি কপালত মাৰিডাল লগাই কিছু সময় চকু মুদি আকৌ লাহে লাহে তললৈ নমাই লাহেকৈ মোনাৰ ভিতৰত ভৰাই থলে। হলিয়াই তধা লাগি

উপন্যাস পাঠ অনুষ্ঠানটিত ইমান পৰে দিলীপ ফুকন রচিত উপন্যাস জলপদুমৰ পাঞ্চয়ের ধারাবাহিক পাঠৰ তৃতীয় খণ্ডটি শুনিলে। বিভিন্ন চরিত্রত অভিনয় করিলে রঘু, ভূপাল পাঠক, হলিয়া, পার্থপ্রতিম বৰুৱা, অক্সুরে, গঙ্গা ছেত্রী আর সোণময়নার চরিত্রত অভিনয় করিলে শ্যামল সোমুয়াই। উপন্যাসখনের পাঠ আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। জলপদুমর পাঞ্চয় উপন্যাসখনের ধারাবাহিক পাঠর পরবর্তী খণ্ডটি শুনবলে পাব অহা সপ্তাহর এই এক।